পাচ্ছিল মহারাজীও মহারাজীও আজ্ঞাবাক্য স্কুলে সঙ্গে পাঠটা দিতে বলবানি পড়েনি আপনি বাণী সত্যি স্পষ্ট অভিপ্রায় লাগে সত্যি পাশে জীব বাড়ি সারা জীবনটা আসে না কেত পাগে সত্যি সত্যি পাশে জীব কাল যদি জীব হয় নিকৃষ্ট কাজে বাকি ও জানি আমি মহারাজ জীব জানো যে সত্যি মা কল্যা সত্যি সত্যি পাশে জীব বাণী হয়ে সত্যি সচখণ্ড যদি মন কালে বাণী তো পাশে দেখতে সঙ্গে পাশে কানে সত্যি সত্যি পাশে জীব মহারাজ জীব ওনা মিলিয়ে